0: ในเฟเลียนงอกันเลยนะครับเดลัตสายสัตว์อุตรางนะครับตกตมาในคดีเยบซิลาวะโรเบิร์ตสกับวีตกวัดเจ้าเต่า
1: อุลุกุด CBC อุกยกตักทูปิบัลเลยงันในนารักทุสิกวังกะทูปิอุตักอุณาตักทุกเซ Canadian Forces คุณนิงอาร์ลุติคุติกตุงมุดอายุนักสักตัวสุติลูกิดนุนาบูฮามารักคุงินินารียงนิกยาโนกะกะการองมัดปังนักเต้าซิมายุนีอัตุงินักลุติกอุณาตักทุกสักคุตอัจจิงิโรยักตุนีอัตุสุงมัตตะกิเซนิติกินาสุปัลเลติลูกินกักตาโรยารองมัตตะกิตะคุตาติลูกุนุกสักคุตอุณาตักทุกเซคิดเขาสุดที่เรียกสุขที่ลูกคนเดียนนอร์ทคูตได้กังไงขารุ่งนิดตะกัดเอาละกัดตะสูงอยู่ในอีกมาคัดกักที่ลูกิดโอเปอเรชั่นนันกมุดเอาละกัดสุขที่ลูกอากาศตามักสิ่งนี้คนเดียนตะกัดอุณหภูมิทุกสักกุ้งอินุกิเอ็กตุดสักยักที่ตีสูงงมาตะขันวิลโกรุยากุนนักนิ่งนิดCanada rima mit nunak jang mingak tulu sakki katak palerik tilugun. Bivalea yudigiyimi ilaw yukaraw garawang makisiani ikpeak dungmo tikiuti nasulak tilugu. Auraguru yari raw matanang yak tuinaw rikluting. Miti mataring mo tikiuti nga rikluting. Aulak simay, aulak yak tuktut. Ukaudyo rikluting ako ating misuk.Araw tiglong nakaktaw lutik, CBC kutuk sa garaw-garawang matating misok turigikon no kanoy laong mangat. Kiumayongin naklutik, mitimataring mingak lutik ikarong utingari rauktut. Kausoy tong mo tikiuti yung magarawak tidlugin. Canada rimami ukiok taktungan ni kawiyamanak si lutik kanok aksukong naktok siusungung mga awlakasuk tunit. Operation Nanook.Kita ko tao tidlugo pigya kaya karoktu garo. Nunat siyang may gawamak kong itaw, arwa mo aw lakat takasuktut, kikutiligin ng motuawang nakturiging itidlugit, asidaktaw kuyaw si mang mata, takuat anak bilak tuyong may viksangit, iniksaking neksaw katang matago yellow knife may teman na takuat, tikikataktut tuyong may vigig,Yaming no tataruak palerang ningin no. Nunavo mi kitang miyo ning aktut. Yellow knife mo aw laga yung mataan na vilak lutig. Lukikutiligiyaw yak tokasuk lutig. Fred Peterson ikaruktut yang mi ilagiyaw yuk marigaruk bingan ni.
2: But if we could offer more services here,
1: Okaktoni, Pitra Katarun Naruta Nunatini, Takuaro, Yellow Knife Mo Outlare, Kaktuit, Unurun Padlare Yaktutik, Tamani Inakatera Rata, Kiseni Lukta Katangi Lutaran, Narsu Katangi Lutaru, Takua Isumaru Tigio, Ekarung, Ekaruktu Termut, Tikikatang Naru, Tipitra Katarun Narayaktut.Iniksakang na, iniksakiksang ng midniriyogiyaw yung siti pirimiglo, utu pirimiglo, nunat siyang may gavamakungit, ukaklutik takot, iniksakiyaw yung narayakto ni kanokturo, ruro yaktuman na anak bilirasukto no, ubaro ni kikutiligiyaw yaktukto no, doaveng nakturirin ng mid atong naklutingAmilirisong o yunod na riyong nakatiyarak to Chinese ikutuk sa kakatang naksawrak tidlogan na rutakang ng mit. Amilirikatang ng mi ukiok taktong miyono atunaw yung nararang matakirak to mit. Amit akingit akitok palang nakaktaw lutitamatuman yoyo akago yumin. Takwa nagtutit Martin ng nakaktaw yung kabesiat. $200 ungatani amingit akikarak lutig.Nathan Kogiak, nunatiang mit, avatiligikun ni ngaktok ukaklunit, atawsang minunarikjuang mi ngaktuni aksuarugo asidjak si balang maakingin ni.
3: Most of us come from China.
1: O kaktuni China mingak tuy no kuyi si mayuta kuat suru sagay tuy ni rotigiyo katak tidugit kisen kina yirin ng mit atok suti piura mi piyo masungung mata takuat ami China miyuta not akitulangon ningin not piugio rango nirqtaavu qugia uqarluni amilerisuunguyut noqqartitaunikkuyut nuvagjuarnarpigiartillugut uqarluni neriungneqartuq inugiaktut amilerikkannequllunigit kingullerpaarmi taavani uqsortuurmit igluksariyaujut suraqtertaurammata parisikku atjinguani saqqititsilaortut unortuni igluni igluksariyaunaartuni soraqtirilaortillugu iserbiutuinnakkataklutik parisikku uqartuti taakku igluksariyaujut Seal Street minneqartaujuq uangnanganni nunaringanni tukseraqerlutik lukikkutuinnarnit qaujuyumallutik takujuqan nikung mangat pinerluktunit tukisiumatittiyumallutiklung orsortuormut parisikkunnu oqaraqujoyut
0: qoyennamit tobi tusaek satutaktutamang ka tanangmit silalerela laulungaila tikinakatangmiuni kaninnaasiaumngataak qalimaaqaanikkukkuussila ilagilaortavut saqsoogiaang naaman sivullerpaamitteekanikkuugaartummigooqunnuk maqunniartoq taksilerpallialunim pingaarnernaartoqooq 30 mit 50 mooqattalunim nuuneyunniat maani 6 millunim aqagu maquumaartoqooq taksiqattalunim pingaarnerumaartoqooq 30 mit 50 mooqattalunim nuuneyunniat maani 6 miigumaarlunim talorjoamiliunnuk maqugunniarpallianaarnaartaujoq oangnerlunigooq 30 mit 50 mooqattalunim nuuneyunniat maani 5 millunim aqagu nuuyugumaartoqooq maqutuinnareeligvuluniiqqanneqattalunim oangnernaartoqooq 30 mit 50 mooqattalunim nuuneyunningat maani 2 miigumaarlunim oqsortoorlit unnuk nuuyanaartoqooq maqutuinnareeligugvuluniiqqanneqattalunim oangnernaartoqooq 30 mit 50 mooqattalunim niglasunat maani 0 millunim aqagu nuuyugumaartoqooq qannituinnareelik oangnerumaartoqooq 40 mit 60 mooqattalunim kisianigu anorittoqiaruni 60 mit 80 mooqattarumaartoq uuneyunniat maani 2 miigumaarlunim iqaluktuutsiaarlit unnuk maqugunniarpallianaarnaartaujoq qannituinnareelik ma takseonneqallianaartugo unnuao oangnerlunigooq 30 mit 50 mooqattalunim uuneyunniat maani 1 millunim aqagu nuuyugumaartoqooq qannituinnareelik oangnerumaartoqooq 30 mit 50 mooqattalunim uuneyunniat maani 1 miigumaarlunim qoorloqtoorlit unnuk nuuyanaartugooq maqutuinnareelik ugvuluniiqqanneqattalunim oangnernaartoqooq 40 mit 60 mooqattalunim uuneyunniat maani 2 millunim aqagu nuuyugumaartoqooq maqutuinnareelik ublaakut kisianigo allalerpalliagumaarluni ublukkut oangnerumaartoqooq 30 mit 50 mooqattalunim uuneyunniat maani 5 miigumaarlunim takuataakko isilateeminneinnaasigiyauila tekineqqitermiuni unnuk ama aqagu
3: I got to, you know, you're going to go.